0: ওকে দেখ মালকোভিন্তিস রে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনাবা মালকোভিন্তিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওস না আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক ডুরান্তে নে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড নিদানে বা কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট নি হাবিলে দেহাম বহুত তেপতে বেস তাম্বা সাইরে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাও আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিটাতে না সাউনি প্রিসিজে ডিসএমবলমেন্ট ডিসএমবলমেন্ট নি মক মডার্নিজে সাউন্ড সোসিয়েডাডে আন্তিগা কা সোসিয়েডাডে আত্রাজাদো বা সোসিয়েডাডে মডার্ন কা সোসিয়েডাডে আভান্সাদো নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসিয়েডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুকিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মাগলাডিয়াক সিএনসি ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে তে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাটে রাসি তাম্বা সিএনসি ইডানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বা না সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ ইজ আর ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বা না সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি দা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাই ওসে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই দা কারা কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সো ফয়ার দি হেন ফাতিন ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দা বা ডিসএমবলমেন্ট বা জোবেন টু ডি দা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডানি হাসোরুনে রিয়ালিটাডে হাসোর মানে সেন সাইডা রিয়ালিটাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থাকা তাক আইম ওকে হাউরিয়া খেলা এটা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের তেমা হুসি দেওয়ান সোলদার রিসা সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাদ্রিয়া সে জবিন তুড়ি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতা নিয়ে ডুতি নে ইতা নিয়ে ডেভের ইর আগরা মাকা জেতেন আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডা রিয়ালিটা রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইডা আগরা ইতা নিয়ে পাপেল নো ডেভের তো মাক ইতা নিয়ে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতা নিয়ে জোভেন তুডি ইডা আগরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাই বে ইতা ফিয়ার বা মুডান্স ডিয়ালে তিগানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সেন জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা Sirande de be makla ho klase ho base ekonomia ne be mak sustentabel con certeza ke garante saudi ne be makadia no educa acceso educação ne be makadia ho di bela contribui ba capacidade de ne be mak científico no mo saudi ne be makadia ho di bela garante no mo su apoio ba desenvolvimento nacional tamasaida durante ne hane sangita ho tu hatene katak itene sociedade ne sociedade de classe ihane be ia sociedade kia no sociedade rico, no sociedade kia la iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acesso ba educação de nebe maka credível basira anto ikus italaia saudi nebe maka dia no mosi educação nebe maka dia italaia conhecimento nebe maka dia maka ita se labela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahu sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade de nebe maka la classe para tu bela garante povo hototo lidiu com ba jovem a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba joven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativo hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atu harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança tu ira hone hare kata ou tu ir hone perspectiva kono ba asunto ira ne depende ba tenes espírito da luta tambah si espírito ira ne mak atu orienta ita lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi ida ne mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba ita ne povo oprimido sira.
0: Ok, Diak Maloko Vintis, antes ita ba kontinuatan ita ne programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the music.

0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida juventudi mustengi hanoi ida ke phone la osona to continua ba hanoi ida ke sirahalo la condiso sito sound con i sound ka ambiente povu ninian mabe ida precisa ha horis hanoi ida ke phone hanoi ida ke dia ba povu ida ne nebe mak durante ni

0: কুতুসেটা কোনো খামরের গুরস কিরিকসেন তামা বহে দে বাহুগো মাতা সে রিতা থেম ফল নো নিয়ে বলে অফেতে জোয়াতা সাউদি বা কুমলা সিনেমা পূজা বত্তিন বিসেন
1: Ovintis, nei maki informasaun balorong ohing, husi studi sentral Kampung Alor Dili, hawer siana belo, lori kipa nebe servisu, hato brigadu wain, i adeus.

0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুনসালে সফরেশন আবার মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টো
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida juventudi mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া
0: FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই